নরে খং নমো হং নগ্র হং নদ্রো হং নদ্বখং ন কর্মং ন ফর্মং ন জন্মং ন জাতং ন মিত্রং ন শত্রুং ন পিতৃং ন মাতং ন নেহং ন গেহং ন কামং ন ধামং ন পুত্রং ন মিত্রং ন শত্রুং ন ভামং লেখং বেখং যৌনি স্বরূপং সদা সিদ্ধতা বুদ্ধতা বৃদ্ধ রূপং নহি জান যাই কছু রূপ রেখং কহা বাসতা কো বীর কৌন ফেখং কহা নাম দাগো কহা কে কহাবে কহা কে বকানো কহে মনাবে ন রোগং ন শোকং ন মোহং ন মাতং ন কর্মং ন ফর্মং ন জন্মং ন জাতং দ্বৈখং অপেখং যোনি স্বরূপে নমো এক রূপে নমো এক রূপে পরেয়ং পরাপরম প্রজ্ঞা প্রকাশী অচেদং গচ্ছয়াদ অদ্বয় অবিনাশী ন জাতং ন পাতং ন স্বরূপং ন রঙ্গে নমো আদ ভঙ্গে অনমো আদ ভঙ্গে কিতে কৃষ্ণ সে কীট কোটে উপায়ু সারে গড়ে ফের মেটে বনায় অকাদে অভয়াদ অদ্বয় অবিনাশী পরেয়ং পরাপরম পূরণ প্রকাশী ন আদং ন ব্যাধং গাধং স্বরূপে অখণ্ড প্রতাপাদ অছ বিভূতে ন জন্ম ন মরণং ন পর্ণং ন ব্যাধে অখণ্ডে প্রচণ্ডে অদণ্ডে অসাধে ন নেহং ন গেহং স্নেহং সনাথে উদণ্ডে অমণ্ডে প্রচণ্ডে প্রমাথে ন জাতে ন পাতে ন সত্রে ন মিত্র স্বভূতে ভবিখে ভবানে অচিত্রে নারায়ং নরঙ্গং ন রূপং ন রেখং ন লোভং ন চোভং ভূতং ফেখং ন সত্রং ন মিত্রং ন নেহং ন গেহং সদেবং সদা সর্ব সর্বত্র স্নেহং ন কামং ন ক্রোধং ন লোভং ন মোহং যোনি অচয়াদ অদ্বয় জোহং ন জন্মং ন মরণং ন পর্ণং ন ব্যাধং ন রোগং ন শোকং ভয় নির্বিখাদং অছেদং ভেদং কর্মং কালং খণ্ডং ভণ্ডং প্রচণ্ডং পালং ন তাতং ন মাতং ন জাতং ন কায়ং ন নেহং ন গেহং ন পরমং ন ভায়ং ন রূপং ন ভূপং ন কায়ং ন কর্মং ন ত্রাসং ন প্রাসং ন ভেদং ন পরমং সদেবং সদা সিদ্ধ বিরধং স্বরূপে নমো এক রূপে নমো এক রূপে নৃয়ুক্তং প্রভাদনুক্তং প্রতাপে অযুক্তং গচ্ছয়াদ বিক্তে যথাপে বিভুক্তং গচ্ছয়াদ অচ্ছ স্বরূপে নমো এক রূপে নমো এক রূপে ন নেহং ন গেহং ন শোকং ন শাকং পরেয়ং পবিত্রং পুনীতং গতাকং ন জাতং ন পাতং ন মিত্রং ন মন্ত্রে নমো এক তন্ত্রে নমো এক তন্ত্রে ন ধর্মং ন বর্মং ন শর্মং ন শাকে ন বর্মং ন চর্মং ন কর্মং ন বাকে ন সত্রং ন মিত্রং ন পুত্রং স্বরূপে নমো আদ রূপে।